ভাবি কৰি আরে বাঙ্গি না দড়কা জোড়ি না কাকড়ি বি খাবি কোড়ি না গাজর নি মূলা দুধি দুধ খোলা।